শ্রোতাসকলে শুনে আছে পুরনি হিন্দী ছবির গীতর অনুষ্ঠান মধুবন। এইবার শুনক কালা পানী ছবির পৰা মহম্মদ রফির কণ্ঠরেটি গীত গীতর কথা মজরুহ।

6:10 নিবেদন কৰা হ'ব এটি কথিকা। খেয়াল শুনিবলৈ পাব 6:30। 7:45 শুনিবলৈ পাব বৃত্তি বিষয়ক বিশেষ অনুষ্ঠান সোপান।

শ্রোতাসকলে পার্বতী খান আর সংগীতবিদৰ দ্বারা পরিবেশিত ডিস্কো ডেন্সৰ ছবিখনৰ পৰা গীতটি শুনিলে। প্রিয় শ্রোতা, মনোরঞ্জনত এইবার শুনাবলৈ লৈছো ডিস্কো ডেন্সৰ ছবিখনৰ পৰাই উষা উত্থুপ, বাপ্পী লেহেৰী আৰু সংগীতবিদৰ কণ্ঠত এই গীতটি।

বই পড়ি আপনি নিশ্চয় ভাল পায়। উপন্যাস বা গল্পর প্রতি আপনার নিশ্চয় আগ্রহ আছে। বিবিধ ভারতী গুৱাহাটীয়ে আপনার লৈ আহিছে উপন্যাস পাঠৰ এটি মনোরম অনুষ্ঠান। প্রতি পুৱা 9 বজাত এতিয়াৰ পৰা শুনিবলৈ পাব ধাৰাবাহিক উপন্যাস পাঠৰ অনুষ্ঠান। ধাৰাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভাৰতী গুৱাহাটীত প্ৰতি পুৱা 9 বজাত FM 100.8।

হাঁহি কান্দোন রহস্য একশন আর পারিবারিক অনুভবর এক মনোরম সমাহার 2001 চনত মুক্তি লাভ করা ছবি দাগ। জুবিন গার্গর হয়ে ছবিখনের কাহিনীক দিছিল এক অনন্য আবেগমনতা যি আজিও শ্রোতার মনত অনুরণিত হয়ে আছে।